0: 89.5 আর 89.7 লাখান্ড রেডিও আইটিএন সবে শ্রীলঙ্কা হান্ড
1: বেলা বসবাস হাতরায়।